दोस्तों कहा जाता है कि 2022 में 2022 में बॉलीवुड का समाचार कि इन 2022 vertegenwoordigde हिंदी सिनेमा 33% van de bioscoopomzet. Gevolgd door Telugu en Tamil. Goed voor respectievelijk 20% en 16%. Mumbai is een van de grootste filmproductiecentra's ter wereld.

0: जी हाँ दोस्तों, मैंने कहा था कुछ छोटे रूप में आप लोग सुनाएंगे, वक्त नहीं है क्योंकि मेरा बे सवाल और जवाब का प्रोग्राम शुरू होगा, इसके लिए मैं कुछ छोटे रूप में आप लोग के इस गाने को सुना रहा हूँ। और अभी हम चलेंगे न्यूज़ और कुछ रिक्लाम की तरफ, उसके बाद हम दो तीन गाने और छोटे रूप में आप लोग के सुनाने के लिए, उसके बाद हम आपको सुनाने वाला है एक एक ही जुमा का जो आज जुमा है, हर एक को जुमा मुबारक हो। एक जुमा का नंबर हम आप लोग को सुनाने वाले हैं क्योंकि काफ़ी हमारा मुस्लिम भाई बहन जो प्रोग्राम को भी सुनते हैं, एक जुमा का गाना हम ज़रूर सुनाने वाला है। तब तक के लिए आप लोग को रेडियो को सुनिए। और ये जो सवाल था मेरा, एक बार मैं फिर से सवाल को दोहरा रहा हूँ, एक आँख होते हुए लोग अंधे है, एक आँख होते हुए अंधे है, क्या है सही जवाब आया है? अगर आप जवाब को देना चाहते हैं इस सवाल पे, सही जवाब को देना चाहता है, सही हल को देना चाहते हैं, तो मेरा तार का नंबर है 9643 8033। तब तक के लिए हम चलते हैं कुछ न्यूज और रिक्लाम की तरफ।
1: Adverteer nu bij Vahon Hindustani Radio en bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47.
2: अदवकात कंतोर आनंद राम सूद वकालत का काम करता है। जब भी आपको एक बढ़िया वकील की जरूरी पड़ गया है,
3: ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde, algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht oftewel civiele zaken, bestuursrecht en strafrecht, personen- en familierecht zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning, jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delft, Laan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
4: Voor hulp bel nu 015-21-59-22-7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
6: In Griekenland zijn 6 Nederlandse vakantiegangers van 21 tot 25 jaar oud opgepakt op het eiland Kos. Ze worden verdacht van mishandeling en beroving van 3 Italiaanse leeftijdsgenoten, die ook nog gedwongen werden te pinnen. De aanleiding was een conflict over een huurfiets en een beschadigd shirt. Bij de natuurbrand in de duinen bij het Zuid-Hollandse Ouddorp is een brandweerman zwaar gewond geraakt, dat meldt de veiligheidsregio. Hij kwam onder een brandweervoertuig terecht. Over zijn gezondheidstoestand maken we ons grote zorgen, meldt een woordvoerder. De gewonde brandweerman is volgens de veiligheidsregio zeer ervaren. Een 58-jarige surfer uit Delfzijl is om het leven gekomen op het Schildmeer in Groningen na een aanvaring met een bootje. De man werd ernstig gewond uit het water gehaald en overleed kort daarna. De 19-jarige bestuurder uit de regio is verhoord als verdachte, maar niet langer vastgehouden. Een speciaal politieteam onderzoekt de oorzaak. Vandaag zijn de benzine- en dieselprijzen opnieuw gedaald. Een liter euro 95 kost 2,54 euro, bijna 3 cent minder dan gisteren. Diesel zakte ook bijna 3 cent naar 2,56 euro. Dat meldt United Consumers. En dan het weer. Vanmiddag is er in het noorden en oosten bewolking. Op andere plekken breekt de zon steeds meer door. De temperatuur ligt tussen de 21 graden op de Wadden en 26 in het zuiden. Vanavond weinig bewolking en droog. Vannacht koelt het af naar 14 graden.
5: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
1: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Vahon Hindustani Radio.

Beautiful classical song duet Airi Tu Sawan ki The Great Bhupendra Singh aur Kumari Fayaz ki awaaz mein uit de film Alaap 1977, composed by maestro Jaydev Verma. To yaro wacht ho gaya na kuch gyan ke baate ho jaye. पुराने जमाने और इस जमाने के कुछ विद्वानों कुछ पढ़े लिखे लोगों ने मनुष्य के बारे में अति सुंदर सुंदर ज्ञान से भरी हुई बातें लिखे हैं यारों, जो मैं आप श्रोताओं के साथ बांटना चाहता हूँ। यही आशा उम्मीद लेकर कि इन बातों से कुछ ना कुछ तो हम लोग जरूर सीखेंगे, तो जरा गौर फरमाएं। अर्ज किया है, बड़ी पुराने जमाने का आदमी था, ग्रीक फिलोसोफ Protagoras leefde tussen 420 tot 490 voor Christus. Oh, Protagoras ne kahai manushya ke bare mein aaro ki de mens is de maat van alle dingen. Agami kaasri Alexander Solzhenitsyn. Hij was een Russisch schrijver en dissident, 1918-2008. Or Alexander Solzhenitsyn, ik haai manusje ke bare mein aaro ki de mens is geen duivel, maar voor zijn medemens een plaag. William Hazlitt, Engels schrijver, 1778-1830. William Hazlitt, ik haai manusje ke bare mein aaro ki de mens is het enige dier dat lacht en huilt, want hij is het enige dier dat getroffen wordt door het verschil tussen wat de dingen zijn en wat ze zouden moeten zijn. Gaby van den Bergen, Nederlands journalist en auteur. Verder identiteit onbekend. Er Gaby van den Bergen, ik haai manusje kebarmerki. De mens leeft niet van brood alleen. Hij wil ook spelen. André Gide, Frans schrijver en Nobelprijswinnaar literatuur 1947, leefde van 1869 tot 1951. Al André Gide, ik haai manusje kebarmerki. De mens ontdekt geen nieuwe oceanen als hij de moed niet heeft om de kust uit het oog te verliezen. William Shakespeare, Engels toneelschrijver en dichter. 1564-1616, or William Shakespeare, nekai manusje kebarmerki. De reinste schat des levens is een onbevlekte reputatie. Is deze verloren, dan is een mens slechts verguld leem of geschilderd klei. Søren Kierkegaard, Deens filosoof, 1813-1855. Als Søren Kierkegaard, de waarde van de mens wordt in de natuur toch nog erkend. Wanneer men vogels uit de buurt van vruchtbomen wil houden, zet men er iets op wat op een mens lijkt en reeds die verre gelijkenis met een mens van de vogelverschrikker is voldoende om respect in te boezemen. Nog eentje van William Hazlitt, Engels schrijver, 1778-1830. William Hazlitt, nekahai manusje kibarmerki. Een eerlijk mens spreekt de waarheid, al mag die aanstoot geven. Een ijdel mens is het juist om dit laatste te doen. Muhammad Ali Bikuch Kahai, de Amerikaanse bokser, 1942-2016. Oh, Muhammad Ali Nekahai, een mens die de wereld hetzelfde ziet op zijn 50ste als op zijn 20ste,
heeft 30 jaar van zijn leven verspild. En de laatste van vandaag ga ik Jean-Paul Sartre, Frans schrijver, filosoof en Nobelprijs literatuur 1964. Leefde van 1905 tot 1980, Jean-Paul Sartre, Nikahai, Manouche Kebarmearoki. Een mens kan niet meer mens zijn dan de anderen, doordat de vrijheid in elk even oneindig is. तुम्हारे प्रिय प्रिय श्रोताओं, अभी आप कुछ कहावते उदाहरण सुना जो मनुष्य के बारे में जाता है. We've net kunnen luisteren naar een paar zeer leerrijke citaten die over de mensheid gingen. ये अशो मीद लेकर इन बातों को मैं आप श्रोताओं को सुनाया कि कुछ ना कुछ तो हम लोग जरूर सीखेंगे इन बातों से ना. तो प्रोग्राम को आगे बढ़ाते हैं. फाउन हिंदुस्तानी रेडियो पे आप चून है. गीत और गजल ओल्ड इज गोल्ड, संगीतकार का दास्तान नाम कार्यक्रम आप सुन रहे हैं. मास्टर जयदेव वर्मा जी के कुछ कंपोज्ड किए हुए नगमे आप सुन रहे हैं. एक बार फिर फ्रॉम द मूवी अलाप. और आप तो जानते हैं असरानी जी को, जबरदस्त कॉमेडियन, तो अपने ही स्टाइल में ये अति सुंदर बयान को गाया है श्री असरानी जी, कंपोज बाय जयदेव. राही मसूम रजा का लिखा हुआ ये अति सुंदर बयान कि हो रामा डर लागे अपनी उमरिया से. क्या बात है.